আজি নিশা 9:30 বজাত কামাখ্যা সভাপণ্ডিত রচিত নাটক এক প্রহরৰ খেলা, প্রযোজনা মহেন্দ্ৰ বৰঠাকুৰৰ। দিনৰ 1:10 আৰু সন্ধিয়া 7:45 মানস বৰাৰ কণ্ঠ আধুনিক গীত, বিয়লি 5:25 গয়া শ্রোতার অনুষ্ঠানত, অরোরা অঞ্চলত থলিতে বাণীবদ্ধ করা অনুষ্ঠানত গ্রাম সেবক ভূপেশ বর্মনের সঙ্গে হওয়া সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ কঙ্কিতা ভরদ্বাজর, প্রযোজনা উৎপল বরার। নিশা 8:02 পরিয়াল কল্যাণ অনুষ্ঠানত বিষ আর স্নায়ু রোগের আয়ুর্বেদিক চিকিৎসা, এই বিষয়ে ডক্টর দীপক শর্মার সঙ্গে সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা সীমান্ত বর্মাৰ।

অনুষ্ঠান সুরধ্বনি আর সন্ধ্যা প্রচারিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিল আলোচিত বিষয় সম্পর্ক আপনার মতামত আদি প্রেরণ করবল আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আজিয়ে টুকি থাক। আমার নম্বর হয়েছে 600-3166-944। আপনার সুত্র আমার যোগাযোগের এক নতুন মাধ্যম হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ। আমার নম্বর 600-3166-944।

এবার শুনো আহক নীরজ শ্রীধর আর জাভেদ আলীর কণ্ঠতে গীত গীতটি লওয়া হয়েছে থ্যাংক ইউ ছবিখনের সংগীত প্রীতমর গীতর কথা অমিতাভ ভট্টাচার্যর।

কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠর অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

নির্মল মজুমদার আর ভারতী চৌধুরীর কণ্ঠর গীতটি শুনিলে। অনুষ্ঠানত এবার শুনক অনুকূল নাথর কণ্ঠর এটি গীত, গীতর কথা আনন্দী দাসৰ।

শান্তি জানে কোনে জাগা লগালে অমর আলোক আবন্তি জানে কোনে জাগা লগালে।

কন্টেক্ট পিসাত খং ভাঙিলে মিছিক মাছা খাহে আয়ো মোৰ ভণ্টিজনী কান্দে দেখোঁ উচুপি নিয়ত পাল মুক্তা বৰ জলে চিকিমিকি ও

কিনিং যে কে ডিব্রুগড় আর অংশ পিপেন কিলোমিটার ইংকয় কাহেলো নামদাং রিজার্ভ ফরেস্ট আভেনাইটা ফারোহিনি রাথং কেব্রাফো হেক্টর আলং লে আলং বাংশো ওয়াইল্ড লাইফ সাফারি লাপেন্টে রেস্কিউ সেন্টার পাংনিপো বাংশো প্রজেক্ট ফার্স্ট ফেস আহো টাংকা ক্রোর ফারোহিনি রাফো কেব্রাসি ক্যাম্প খরচি টেকে বংকুরুই লাপেন্টে ঠকবাম কেসো কেলাং লাপেন্টে রেস্কিউ সেন্টার পাংনিপো আলাংলি কিনিং যে কে লোক নর্মান নির্মাণ ডিপার্টমেন্ট কাদুকাভে টাংকা ক্রোর ফারুফোরা ঠং কেব্রাফলি আন এনভেসি বাংশো প্রজেক্ট আকাং পাচুনপো বাংশো প্রজেক্ট কেপারি ড্যাং পেন হাডা কেডো রিসো এজাংটুম বরেং আওয়ারসাই লংডুটপো কার্লিটাং ডক্টর ভূপেন হাজরিকা নিংকান ফারু ইসি মহাং কেথে কারণিয়া পুঠাক আসন আসন প্রোগ্রাম বাড়ি ড্যাংলো আলাংলি ফান মান পেং কেপি আংঠেক আলাংলি লুন আসে মতে আলাংলি কেসনসে আমুখা কেপারেং ভার্জিয়া ফান স্টেট কালচারেল এফেয়ার্স ডিপার্টমেন্ট পেন কেতালন কারচু আলাংলি মহাং কেথেক আর্নি পেনাপ ইংটনপো গ্রেটার গুহাটি কালচারেল অর্গানাইজেশন পিনি শ্রীমন্ত শঙ্করদেবা কলাক্ষেত্র লং আনারলো পাপর মানুহে মানুহর বাবে পুইসি কালচারেল প্রোগ্রাম পাদলো ভূপেন হাজরিকা কালচারেল ট্রাস্ট লাপেন্টে শ্রীমন্ত শঙ্করদেবা কলাক্ষেত্র পেনাপ কলাক্ষেত্র আলং মহামিলনের তীর্থ পুইসি প্রোগ্রাম পাদপ পুনাথু পেনাপ গুহাটী জালুকবাড়ি ডক্টর ভূপেন হাজরিকা সমন্বয় ক্ষেত্র আলং পেনাপ আলাংলিফান ইংদু কার্চো পো লাপেন ডক্টর ভূপেন হাজরিকা মিউজিয়াম কিকিমাফান লং এ সম্পো বাংশো পুঠাক ইসি কালচারেল প্রোগ্রাম তা পাদপ আলাংলি মহাং গেথেক নিংকান ফারু ইসি কেতালন কার্চো কেপাজুট প্রোগ্রাম দিল্লি কিমি ভারত মণ্ডপ আলং তালনার চপো আকাশবাণী গুহাটী লাপেন্টে তেজপুর সেন্টার চেলাংসি শোণিতপুর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন পেন পেনাপ তেজপুর ডিস্ট্রিক্ট লাইব্রেরি কনফারেন্স হল আলং আর্নিকাংসাম পরফাই থরক আলাংলিফান কাংডু কার্চো আংঠেক গান তুমার হে গান পু ইসি প্রোগ্রাম পাদপো এপিএসসি সুরহিনী রাইকরা ফনিংকান কম্বাইন কম্পিটিটিভ মেন্স এক্সামিনেশন আর্নি থান পাচিনি পনল ফ্রিয়াচেকলু নিফাই সিরকেপ কেবলাপেন ক্রিসিয়ারনি গুহাটি কাপড়ে কাপড়ে সেন্টার লং বাংশো সাতলাং পাদপ ক্যান্ডিডেট আটুম এপিএসসি ওয়েবসাইট www.apsc.nic.in ওয়েবসাইট পেন চিটি নিফাই ক্রিনের কেবলাপেন ক্রিসির কেব আর্নি অ্যাডমিট কার্ড ডাউনলোড লংপ ইংডেং ফিলিকেওরা থ্রক নরুরাম বর্মন মেমোরিয়াল ফুটবল কেপাঠু কে চেপাটি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফাইনাল কেপাঠু হাইল নলবারী সমতা আঞ্চলিক ক্রীড়া সংঘ কেপাঠু আকলা মালং পাতুমি ফাইনাল কেপাঠু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অল ইন্ডিয়া এফসি আফান গোল কে থম হিনি পেন পারেমসি চ্যাম্পিয়ন মানল তিনি বীরতা কে পানসি ইন্টনিক কলো

লাগে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেকে বাং লাগে মিডিয়াম ভেবল মিটার্স ফারুপ লিরা ক্রিসি রা টম্পর ফো কিল হারসলং ফারু থ্রক সিরা ইংকরা সির ক্যাব লাপেন এফ এম অলংকে ফারু ইসিরা ইসিরা টকবর থ্রক মেগা হার্স পিনিগে চিটি নিফাই থ্রক সি উর্মিয়ারনি

0: langhelo e pran langhelo e chithi lasi langpache hodetri kijuna lang arni wangta minute pho pen minute cap an apor par clock pe mera puthot pangsam thuansi langju nangji langka pisu e aketili mate aphule along amatsi pangsam nangji kapre ka phule along jongsi langpe joy thu pulotangte labang so lang cheho thu detta hai dongkol apen langtuk akung arayalong langpachi tiwok long le det nangji jongsi langchi tiwok do pulotangte labang so dimalong bleaching powder mate aduk rig pen tai nangji ningchibik tha kijuna lang ki bi alangbong mate aphule kaiketa divyer nangji langka chu ena huta iri pen chiphuwok nangne abe ki ding ke thon tang ahar lung ason pensi lang chosok nangji
1: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিং নাইকে বাং লাকে মিডিয়াম ওয়েবলং মিটার্স ফারু ফ্লিরা ক্রিসিরা টকবরফ কিলো হর্সলং ফারু ট্রক সিরা ইংকরাসের ক্যাব লাপেন এফ এম অলংকে ফারু এসিরা এসিরা টকবর ট্রক মেগাহার্স দনমার্লি আদুন্থু আংডেং দামিকলোনা পিনি আদুন্থু আংডেংকে লুনবারি মাং লুন বানাংডেং পিনি লুন বানাংডেং অলং আফ্রাংসি বিদাসিং রং পিপেন কি লুন আলুন আর জুই লং পো আলুন আলাম থেকে কিলি কিলি লা কার্বি লাংপি আর জুইক সেনা আলাং লিপেন কি লুন লাবাংস লুন

0: হাইস্কুল আলং চারলিয়া হতে নাংলি ফান নাংলি নিং নাং কি রুম পন টিচার আমেন রাংসানি থাতে
1: হাইস্কুল স্যার কে ডেকা স্যার পুষি পুবম আমেন বাং নিলি চিনি নি দেল স্যার লস স্যার আমেন হ্যাঁ ডেকা স্যার পুষি লা ফান পুপু তা আমেন বাং নিলি চিতে নি দেল লস স্যার নিং নাং কিরং পন কেলা পুল মানে নিলি তুম জিরপি মানে নিলি অং সুপিল হে হালা তা নিলি ক্লাসমেট লো হামাচি নিলি তুম ভাইনি ফান লু নাং থান তিতি লস স্যার হে মা হালা ফান বাং নিলি ফান বাং সাপসু নাং থান জয় চেত লাস না জাল হে লাস সার নাং পুপু আসি নাং চাকলি পা মে নয় নাং থেকজি পুষি নিলি ফানাং পু লাসে আমার লাসি নিলি তা লুন বম বম লহে সি আলাং লুন নাং থান প করা আসা হই তা নাং থান দিতি মাসে নাং লুন বাংকে চাকলি পন বেড় নয় নাংলা আনি সিগে নাং স্টেচার জাবলং পো লাসন সি নিলি ফানাং পুপু দিতি ইয়াল হে চার্লিলে চার্লি পামে নয় পো মাসি নিলি তা লাপু হেমলে দো সেটা নিলি তুমকে থেরাং থাক ও থেরাং থাকলং সেটা মে লন কং টেটে লো লাসার নাং পুপন মো অনি সিগে পো মানে এঁকে হেম তুম তা মে লুন কিলু না নিহাং ও নিলি তুম হেম হে মাসে কাদু কবে তুম তা পুলুন লুন কং কাং টেটে তামে নিলি বাঙা লাসন লো মনি সিকে লুন লুন থাকি মিনে পুষি থেরাং গে থাক পুষে তামে হেম কাম ইকলেম চোতাই হাজার কক পুষে তা সকে এ অলং পুষে তামে চিলি কি ফু লং সকে রদ লং তামে লুন লুন পো আগে লুন লুন বেড় রীতি সার না পু পয়নিং চিবিছে
0: নালি হেলা কেনে থেরাং কে থাকে চিবুরে থেরাং মা লা হেনলুম চি
1: থাকে চিবুরটা থাক পেন হেনলুম থাক সার
0: থেক
1: ও লালা তা থেক
0: সার
1: মেনা আড্রেস কে মেনা সিসিংছে থাক সাই দে
0: নালিলা কেনে হুট স্কুল লং চারলিয়া হুট নালি হিডি সক্তা ইদুন লবদি
1: ও এ ও সার
0: আন্তেলা অকরি দুন মা
1: অক্তারি সার
0: খুবই পিয়ার অকেল লং ভালো সর হুট
1: নীলি অকে রি কে রি দুন বের রি দুন বের সামে নীলি অকলং থেক ও এ আমার নীলি এক নীলি ফানা উপু বা হেজার সমার কে অকলং থেক ও লা সু সু পিসি অকলং থেক ও এদেন জব মানে গোপি পরনে নীলি অকলং থেক ও এ লা সে তাহাই তুমি সে কেটা পসি পুমাতি বুড়ালি এ ফানে লা সে কেটা হাই লি থেক লং লক তাহে একদম কোস না জানে যাকে লং পাবাং ঠেক ঠেডা টেটি কে মং হতা হে আমার লা বাং চতুরুন থেক ও এ বাংকে হে আনপারা কে ঠেং তে ও নিলি তুম হে
0: লা
1: মাহমা এং লং কে নিলি জির পি তুম নিলি পেনা কে ঠেং সে অগলে তোর তাহে আলাং তুমি ফানা চিং হন পন পিক মানে আলাং তুম লেদু ওলো পুলে দিনে ফান্তা নাং লুদুন চম লাসনলা আই ঠেং এন্টা সানলা নিলি গে লুন লুন রং প্রসাদ নিলি ফান কেং কে নিলি জির পি তুম সি ঠেং নাং রে পিপ নাং পাপেং পিপ লাসন সি চবান লং লং নিলি কে
0: চুজুন হুট কসল নালি কাম এজি হাদা কি চেরাব দুন গুন গে
1: চুজুন হুট কে চেরাব দুন হে স্যার চুজুন হুট চেরাব দুন কে লাগে লাং সক দুন প পরা কে লাং সক দুন প ঠেং লামি থর লং ঠেং দর দিতে ঠেং পি দুন প ঠেং ওয়ান প চকা দুন হে স্যার আমরা কে চেং আকো গে লাসন ল আমরা কে ফি আন বাঙ্গে নিলি তা ঠেক ল মাত আন হাইসি নিলি বিসি তুন দুন আন কি তুন হান কে পিনছো তুমি অকে চুজুন অকে পিনছো তুমি তুন তুন আমার সে আন বাঙে নিলি তুন দুন লং নাংজি তুন দুন লং নাংজি কারণে আন মেন নাই আন মেন মে নীল নিং দক দে নীলি নি আসো পি দো নীলি জির পি রঙা জির পি লাপেন নীলি কে আনি তুন সে চেরাই দুন দুন
0: নালি লাফং রং কে টেং দুন মা মানতনি
1: ফং রং তো নীলি তো হেম চুজুন দো পট দুন দো স্যার
0: ইংলং এডি
1: ইংলং বাং দুন দে স্যার
0: ইংলং এডি হালা কিনে ফং রং কে এন এডি
1: লাইকে পিনছো তুমি দাম দাম
0: পিনছো জি আলসু দুন দুন দেবা
1: দুন দে স্যার
0: ও তাহলে লা কেনে ইংলং ইংলং পেন লা হান মুখা এন দুন দুন মাতে রে
1: তা এ লা হান উ খাই কেন দাম হে এ লা
0: তাহলে তিলা চুজুন হুত হে
1: চুজুন হুত কে নিলি তুম হুত আন কে ইংলং হান রি নাম দিলো স্যার
0: লা ও
1: রি রে লা বজার হানা হইন চ তামে এনে কে চো ফান কে লা তারি দাম স্যার
0: হ্যাঁ এন্ড
1: দুম কে এ হান থু লাই হই হে চুরি দাম দাম
0: তেনালে চুমাঙ্কান কে মানতু পেন লাগিলে কে কান্দন
1: চুমাঙ্কানে কান হে স্যার চুমাঙ্কানে নিলি গে থানাতে চুমাঙ্কানে নিলি কান কে পিনসি বিয়া পং লুসি মাথাল মানে চুমাঙ্কান আলং দুন সেটা নিলি কে নিলি ইক দো আমার সে হালা অকর জাং কে থে তুম নিলি ফান নাং নেপ হাই আস নিমসো গুরুং কে নেপ জক নাং কক টিক মাতি আমার লা নিলি ইক তুম হান নিং অহলাক না পুপু বন

0: Barnampo.
1: Allah ya.
0: Mane mo phi lagile chali nan ke non se 7 years belang mate sa.
1: Tenali pan la slahai lun brem nang than mane ke nang nang li sarpi la penna ku kaprek lun se pita do mama lun se puta do lasum.
0: Modern song Joy Singh Rong pita nang than la sa. Ke ne Joy Singh Rong pi la pente Sonjay Hanse a pente hala Pan Singh Kro la tan nang than lo. Para ke lun barim bang ke kaban tan nang than pon lo. Kaban nang than lo pente aku non aki minil tum pan nang than la la lun barim le na than Najima Rong Chihan pi apente aku pin sodo thulang amen chitenga delho habiram inti lapente rengsika katharpi lata nilitum phan nang thanlo
1: tenali dak hala karbi modern song ijir lunikade
0: karbi modern song nili film long nili ik ketok a film tadu ও হালা বাংসে ছিলেন পোকে চেং মাংমনে পির বিয়ে ফিলিম না লং দাগ নিলিতে তাল নিলিতে পুখিলা তালুন নিলি তালুন দুন লাস ফিলিম লং আসে নিলি কিলো নালুন বাঙে লাপুহেন লহ মানে নিঙ্কান ক্রিপ হ কর যাং হে লাস লুন সে নিলি ফানিন নাং পাতাং লং জয় সিং রং পিসি এং টক পিল কেনে ল পান সিং ক্রো সিনা থান ল আ ফিলিম কে নিলি এক্সি প্রডিউসার ল হকুর সিং লাইক থেপ
2: phi pen ke la pu hen lo ma ni ok ni bang ar jang tang pini la pu ang sing kan

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেঙ্গে বাংলাকে মিডিয়াম বেবেলং মিটার্স ফারুক লিরা ক্রেসিরা টকবর ফো কিলোহার্স লং ফারু ট্রক সিরা ইংকরা সির ক্যাপ লাফেন এফ এম লংকে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগাহার্স দনমার্লি আদুন্থু পুথত লুনবারী মাংডেং নাম থুইগলনা লুনবারী মাংডেং আলং তোসে সরতে রং পেন কি লুনা লুনার জিগলং পো আলুনা লাম থেকে রাজে রাজে নাংটা মেদয় দে আর জিগ সেনাং লুন বানাং ডেঙ্গলং তরে সরতে রং পেন কি লুন লবাংস লুন

লাপানাপর নাংলে তুম চিহু চিপোট আং ঢেং হলং লুনবারিম আলুন সেপি কাজির লেকথেপি আকাই আলামো আদুন্থু আং ঢেং আর্যু ইগলং টাংল চিহু চিপোট পনাবাং অজয় কুমার বরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কাইলৈ মুম্বাইত অনুষ্ঠিত হবলগীয়া গ্লোবেল ফিনটেক ফেস্ট চমুকৈ জি এফ এফ 2026 উদ্বোধন করব। গৃহমন্ত্রী অমিত শাহে তালেগাঁওয়ের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ইন্ডোর স্টেডিয়ামত আয়োজিত এটা অনুষ্ঠানত গোয়া আরক্ষীলৈ রাষ্ট্রপতির পুলিশ কালার সন্মান আগবায়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা চমুকৈ ইসরোর অধ্যক্ষ ভি নারায়ণে সংস্থাটির ব্যক্তিগতকরণের খবর অস্বীকার করেছে। আৰু লাক্সেমবার্গৰ শক্তি আৰু পৰ্যটন মন্ত্রী লেক্স ডেলেছে আজি নতুন দিল্লীত বিজ্ঞান আৰু প্ৰযুক্তিবিদ্যা বিভাগৰ মন্ত্রী ডক্টৰ জিতেন্দ্ৰ সিঙক সাক্ষাৎ কৰে। এতিয়া শুনক বিতং বাতৰি। কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে আজি নতুন দিল্লীত আন্তঃৰাষ্ট্ৰীয় মুদ্রানিধি চমুকৈ আই এম এফৰ উপ পৰিচালন সঞ্চালক নাইজেল ক্লাৰ্কক সাক্ষাৎ কৰে। বিত্ত মন্ত্ৰালয়ে জনোৱা মতে এই বৈঠকত ভাৰত আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় মুদ্ৰানিধিৰ সম্পৰ্ক সন্দৰ্ভত বিতংভাৱে আলোচনা কৰা হয়। ভাৰতে আই এম এফৰ দক্ষিণ এছিয়া আঞ্চলিক প্ৰশিক্ষণ আৰু কাৰিকৰী সহায়তা কেন্দ্ৰক আগবঢ়োৱা সহযোগিতাক উপ পৰিচালন সঞ্চালকগৰাকীয়ে প্ৰশংসা কৰে। দুয়োপক্ষই অৰ্থনৈতিক সহযোগিতা শক্তি

0: তার আগর আর পিছর আর কিছু প্রসিডিওর আছে, গতিকে সেইখানে গোটেখিনি করে প্রি প্রসিডিওর পোস্ট প্রসিডিওর করার পিছত মানুষখিনিয়ে কিছুদিন তার ট্রিটমেন্ট করলে এসপ্তাহ দুসপ্তাহ তিন সপ্তাহ এনেকা ধরনের স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট করে তার যথেষ্ট পরিমাণে সুফল পাব পারে। তার পিছত শেষর যেটা পঞ্চকর্ম আমার এই আচার্য সুশ্রুত সুশ্রুতে কৈছে যে তেওঁ এই চিকিৎসা ক্লাসিফিকেশন হল যে রক্তমোক্ষণ, যেহেতু আমি যা আমার রক্ত দোষ যেনে রক্তদোষ বলে গেলে আমার কিছু পাইলস মাস থাকে, এক্সটার্নেল পাইলস মাস বা ভেরিকোজ ভেইন থাকে বা কিছু স্কিন ডিজিজ থাকে যা ধর ক্রনিক একজিমা টাইপর কেউ ভাল নয় এইবিল ডিজিজ, বা কিছু নন হিলিং উন থাকে কেউ ঘাটু করে কেউ নুশুকায় নুশুকায় মানে তার কেউ তেজর চলাচল তো নহয়গৈ, তেজর চলাচল নহয় কারণে তার ঘাটুকুর নুশুকায়, তেনে ক্ষেত্রে আমি রক্তমোক্ষণ চিকিৎসা আমি দিব পারো। রক্তমোক্ষণ চিকিৎসা কেন দিও আমি এটা সহজ পদ্ধতি হল আমার যে জলৌকা আছে যোগ, আমি যোগ তো আমি আনো ন্যাচারেল যে লিচ, সেই লিচ আনো আর সেটা পিউরিফাই করো, আমি পিউরিফাই করে আনি যেখানে ঠাইত মানুষজনের সেই প্রবলেমটা হয় বেমারটা হয় তাত আমি জলৌকাটো লগাই দিও। জলৌকা লগাও মানে এনেকা নয় যে আনি লগাই দিল, তার আর কিনা কিনা প্রসিডিওর থাকে, আমার টেকনিক্যাল এইবিল কথা থাকিব হাসপাতাল এইবিল চিকিৎসা হয়, গতি সেইটোর দ্বারাই যোগটোয়ে তার আমার পেসেন্টর ক্ষেত্রে যেখানে দূষিত রক্ত আছে দূষিত রক্তখানি শাক করব আরম্ভ করে তেতিয়া তারপর মানুষজনের যে স্কিন ডিজিজ বা ভেরিকোজ বেইন বা নন হিলিং উন্ড সেইবিল ভাল হওয়া আরম্ভ হয়ে যায়, গতিকে আমি এই যোগর চিকিৎসা এই আজিকালি বহুত ঠাইত ভারতবর্ষ ভারতবর্ষের বাইরতো এইটার যথেষ্ট উপযোগিতা আরম্ভ হয়েছে, গতিকে এই একটা জলকা চিকিৎসা আমার মহাবিদ্যালয় হয়, তার দ্বারাও আমার বিভিন্ন ধরনের রোগীয়ে এনেকা ধরনের বেমার থাকা রোগীয়ে তারপর উপকৃত হব পারে, গতিকে এইকটা সংক্ষেপতে এইকটা আমার পঞ্চকর্ম চিকিৎসা।
1: ডক্টর শর্মা, আমার এই আলোচনা ইমানতে সামরিব লাগবে, আমার ঘড়িয়ে ইঙ্গিত দিছে, শেষত আপনি কি আহ্বান জানাব?
0: শেষত মই আমার শ্রোতার সকলক এটাই অনুরোধ জানাব বিচারিছো, এনেকুৱা বেমার হলে চিকিৎসকর পরামর্শ লোকে বা যে সরকারি আয়ুর্বেদিক মহাবিদ্যালয় আছে তালে আহিব পারে, ডেইলি এটা দুটা তিনটা বা এনেকা ভেজালকরণের যা ঔষধ বজারত পায় দোকানত পায় সেনেকা জ্বর টোর বিষর ঔষধ খাই বেমারটো কেউ বড়াই লোক নালে, তাত আমার এনেকা ধরনের পেইন নিউরোলজিক্যাল ডিজিজ বা সোরিয়াসিস এনেকা ডিজিজবিলাকর সবরে ট্রিটমেন্ট হয়, তারপর তাত আহি তার সুফল লাভ করবলৈ মই তেওঁলোকক আহ্বান জানালো, ধন্যবাদ।
1: আমার পরিয়াল কল্যাণ অনুষ্ঠান আজি আমি এইখিনিতে সামৰিব লাগিব আৰু আমি ধন্যবাদ জানাই ডক্টৰ দীপক শর্মাক আমি আজি ইমানতে বিদায় জানাইছো।

0: আধুনিক গীতৰ অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। অনুষ্ঠান প্ৰচাৰিত হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত, 729 কিলোহাৰ্টজত আৰু FM বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টজত। প্ৰিয় শ্ৰোতা, খন্তেক পাছতে সমাচাৰ সন্ধ্যা আকাশবাণী দিল্লী কেন্দ্ৰৰ পৰা ৰিলে কৰি শুনোৱা হ'ব।
1: নমস্কাৰ, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে মুকেশ কুমার। রক্ষা খরিদ পরিষদ নে 1,10,000 করোড় রুপে সে অধিক কে খরিদ প্রস্তাবো কো মঞ্জুরি দি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কল গুজরাত কে বড়োদরা মে 35,000 করোড় রুপে সে অধিক কে পরিযোজনাও কা লোকার্পণ আর মুম্বই মে গ্লোবল ফিনটেক ফেস্ট কা উদ্ঘাটন করেঙ্গে। গৃহমন্ত্রী অমিত শাহ নে কাহা, ক্ষেত্রীয় পরিষদে বিকাশ আর জনকল্যাণ কে লিয়ে মহত্বপূর্ণ ভূমিকা নিভা রহী হ্যাঁ। গোয়া পুলিশ কো প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি পুলিশ ধ্বজ প্রদান কিয়া। শহরী আর গ্রামীণ ক্ষেত্রো কে লিয়ে LPG রিফিল বুকিং কা 25 দিন কা অন্তরাল সমান রহেগা। নই দিল্লি মে সত্য নিকেতন ইমারত ঢহনে কি ঘটনা মে নগর নিগম কে 5 অধিকারী নিলম্বিত। দিল্লি উচ্চ ন্যায়ালয় নে ঘটনা কি উচ্চ স্তরীয় যাঁচ কে আদেশ দিয়ে। নির্বাচন আয়োগ নে অসম কি নগাঁও লোকসভা সিট পর 6 অক্টোবর কো উপচুনাও কি ঘোষণা কি। তামিলনাড় আর পশ্চিম বঙ্গাল কি 2-2 বিধানসভা সিট তথা পুদুচেরি মে 1 সিট পর ভি উপচুনাও। আর আহমদাবাদ মে বিশ্ব তীরন্দাজি প্যারা শৃঙ্খলা মে শীতল দেবী মহিলা কম্পাউন্ড কে ব্যক্তিগত বর্গ কে ফাইনাল মে পৌঁছি, ভারত কা পদক পক্কা। রক্ষা খরিদ পরিষদ নে সশস্ত্র বলো কে লিয়ে 1,10,000 করোড় রুপে সে অধিক কে রক্ষা খরিদ প্রস্তাবো কো মঞ্জুরি দে দি হ্যায়। হমারে সংবাদদাতা নে বতায়া কি ইয়ে মঞ্জুরি আজ রক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি অধ্যক্ষতা মে হুই পরিষদ কি বৈঠক মে দি গই।
2: परिषद की बैठक में सेना के लिए रासायनिक, जैविक, रेडियोलॉजिकल और परमाणु टोही वाहन, हाई मोबिलिटी वाहन, स्वचालित माइन लेयर, एडवांस्ड लाइट हेलीकॉप्टर, ट्रॉल टैंक और सर्वत्र ब्रिज सिस्टम की खरीद को मंजूरी दी गई। नौसेना के लिए अरुद्रा रडार की भी खरीद तथा मरीन गैस टर्बाइन के डिजाइन और विकास के बाद

0: মাজু দাদা দুর্বৃত্তর হাতত নিহত হয়েছে, তারমানে মাজু দাদা মরিল? মাজু দাদা মরিল? চমৎকার! কি মজা, কি আনন্দ!
1: কি আনন্দ!